आकाश दीप फिल्म का नाम है मेरे दोस्तों, आकाश दीप। रफी जी के आवाज में सुंदर सा दर्द भरी और प्यार भरी बयान आपको सुना दी है। मुझे दर्द दिल का पता न था, मुझे आप किस लिए मिल गए। चलो मिल गए तो साथ मिलकर और आगे सफर को बढ़ा देना। एक मुसाफिर एक हसीना, आपने सुने इस गीत से पहले की बहुत शुक्रिया, बड़ी मेहरबानी। उसमें भी रफी जी और साथ दे रहे थे आशा भोसले जी के आवाज में हमने मिलकर और श्रवण की है। एरस खेन ऑपलोसिंग फिया क्लाखन, नो नो Er is geen oplossing via klagen. Het lot verandert met de inspanning die je levert. Wat heeft het voor zin om onderweg te stoppen? Het heeft eigenlijk geen zin. Dus himmet behou, age behou, chelte chelo. De bestemming wordt bereikt door te lopen. Jee ha, apne tik suna. De bestemming wordt bereikt door te lopen. Hoe lang zul je bang zijn voor een test? Moeilijkheden kom je overal tegen. Moeilijkheden kom je overal tegen. Maar degene die een nederlaag niet accepteert, zij die dat niet accepteren, zelfs niet nadat ze verloren hebben, alleen hij of zij heeft dan geluk. En ik denk van dat u ook een van ze bent. Een doorzetter.

0: Ook en vooral in het binnenland valt af en toe wat regen. Later op de avond wordt het vaker droog, al blijft er wel kans op een bui. Morgenochtend wisselen wolken, opklaringen en een paar buien elkaar af en het wordt dan zo'n 16 tot 18 graden.
1: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
2: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl. हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07536322447 मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
3: Iribatome Esa Uljajia, the title. From the movie Teri Baaton Mein Aisa Uljhajiya, isi film se hum pesh karte hai ye song. Chaliye milkar sunte hai sunne walon.